0: আপনি ফিল্ম অরে বাংলা জীবন যেরকম
1: হ্যাঁ নেই ঠিক বানি মানে হালকে দেখি ভি নি কিন্তু বনতি রই রুকতি রই এক্সিডেন্ট আগ হা থা তো প্রোডিউসার ডাইরেক্টর কুচ অরেস্ট ভি হে তো কমপ্লিকেশন থে তো ঠিক সে মুখে মজা নেই আয়া ফিল্ম মে কাম করকে
0: মনোজ কুমার সাহেব কাজ নাম আয়া থা মনোজ জি কাজ নাম লিয়া যা হ্যাঁ বড়ে হি সফল বড়ে ট্যালেন্টেড ডাইরেক্টর্স মে সে জেসে গোল্ডি সাহেব কো লোক ইয়াদ করতে তো কে মনোজ সাহেব ই ছোটা মুহ বড়ি বাত হোগি কে